0: Ujala Radio, al jaren uw favoriet. Vermaais, familieberichten, nieuws, advertenties, stories. En natuurlijk de mooiste nummers. Stay tuned on Ujala Radio.
1: Kya sajan ko sajni pasand nahi? Phir kyun ye darwaza band nahi?
2: Karu kaun jatan? Jaldi ho milan. करु कौन जतन जल्दी हो मिलन सुनते हो सजन छननन छननन छननन